মিত্র, নমস্কার। মিত্র, আপনার স্বাগত। আমি একজন আপনার অতিথির উপস্থাপক করি। সবাই আপনার নমস্কার। মিত্র, কেন্দ্র সরকার যে 12 মাস সময় কথা আছে, এই সময় শিক্ষণ ক্ষেত্রে যে